জানো ইয়াকে সাকে আই পমা নামক নানমো শিয়াং ওয়াতে ইয়ান হাকামো ও বিন মাকে ওয়ান লাও ইয়েতে হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায় হায়